0: আমার পূজার ফুল শুনছিলাম আমরা সুন্দর একটা বাংলা গান, এন্ড দিস সং ওয়াজ গোয়িং আউট টু সোহেল এন্ড মারিয়াম। আই হোপ দ্য রেস্ট অফ ইউ এনজয়েড ইট টু। আফটার অল কিশোর কুমার কি আওয়াজ থি। 94 ডিগ্রিজ ফারেনহাইট ইজ এ কারেন্ট টেম্পারেচার, গরমা গরম মৌসম হ্যায়, ঠান্ডে মিঠে গানে সুনবা রে হাম আপকো। টুডেজ লো ইজ 81 ডিগ্রিজ ফারেনহাইট। কল কা মৌসম ভি কুছ এসে রহেগা। মে তো বস ইসি বাত পে খুশ হো জাতি হুঁ কি 3 ডিজিট টেম্পারেচার নেই হ্যায়, সো আই এম হ্যাপি ইভেন ইফ ইটস জাস্ট 94। অলরাইট, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কলার। আফটার অল উই গট ফাইন্ড আউট কি আগলা গানা কোন সি ল্যাঙ্গুয়েজ মে হোগা। ফানিশা রেডিও আপ অন এয়ার হ্যায়, থ্যাংক ইউ ফর হোল্ডিং। কি নাম হ্যায় আপকা?
1: হ্যালো
0: হ্যালো জি, আপ অন এয়ার হ্যায়, কি নাম হ্যায় আপকা?
1: মেরা নাম পঙ্কজ হরিয়ানভি
0: সঙ্গ। ওকে, ক্যা নাম হ্যায় আপকে হরিয়ানভি সঙ্গ কা?
1: তেরি আঁখিও কা কাজল বাই সপনা চৌধুরী।
0: তেরি আঁখিও কা কাজল, অলরাইট, আই উইল প্লে দ্যাট ফর ইউ। সপনা চৌধুরী গানা গাতি হ্যায় যা ইয়ে ওয়ো জো ডান্সার হ্যায়?
1: She can do both.
0: Oh really? I didn't know that. I thought she was a dancer. Okay, well then, yeah. We'll hear this song. Thank you for your call. Aur kahan se call kar rahe hain aap Pankaj hame?
1: Main abhi on the way going to Tennessee.
0: Okay, got it. Thank you for your call. Here's your song.